XFM kawa 11.20 minute ke ulengwe mtanchongwa bangu sakuzi se ka ke radu ke kawe tu ka khai se pano ku khai kwa radu ke numuru ya woni ten se vapen ne kha FM ngalum tu ku awngwa walango ngku sa kawisi ga kon ka ke radu ku se de ke kawa ulem mtanchongwa akon ha ke ne khin dhar tak minute kan go supa a mo tonga ba ওলে তিন হজি টমগু কৌশিগং কং কা কে রাধু কুই সা কৌশিগং কং কা কে ও রঙি চা কুই আলি কুখম নুটুকু ও লঙ্গু চিম কা কে পুরখম নো কং কে কবে তু খৈ সে পং কুই সঙ্গে তেন চৌ কুম ওল কুই সা কৌজি সিগং কং কা কে রাধু কুই সঙ্গে কানু সে কবে তু খৈ সে তেন চৌ আউ ও রঙি চা কুই সারে মাসে কংখু সুপা কে নেখেন ধার তাক মানিতে মোলাই কয়ে মানুষ টল ফেরি ও চিকে মতেন ছো ওলামজি চুয়ে চা কবে চিকা কং কে ওলামজি চা মেয়ে কুমি সঙ্গবা নেখে আতে চিকে তিনি আতে চিকে কয়ে মতেন ছোবা কুসি দে কব দাঙা কুসি দেমা দাঙে ওলামজি চা কন কে মহংমাসো টেন্টুইটা উবা ওলাম